0: বা আমি চণ্ডীপুর বিধানসভায় কো কনভেনার ছিলাম, আমি রাজনীতি ছেড়ে যাইনি, রাজনীতির সঙ্গেই যুক্ত আছি। এবং আমার পক্ষে বিধানসভাটা হয়তো প্রথম আমার কাছে, আমি চেষ্টা করব যে সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেভাবে নন্দীগ্রামের কাজ করতে পারি।
1: দাদা, ইনিশিয়াল রুঝান দিখা রা হ্যাঁ দোনো সিটো মে বিজেপি কে বরোত্রি আর মুসলিম বহুল ইলাকে মে সে ভি জো রেজাল্ট আ রা হ্যায় উসমে ভি আপকি বরোত্রি, ক্যা কহনা চাহেঙ্গে?
2: হমেশা হিন্দুস্তান কো পশ্চিম বঙ্গাল নেই আপনে দিশা দিখায়া, অভি তো পশ্চিম বঙ্গাল বোল রহে, থোড়ি দিন কা বাদ পশ্চিম বঙ্গ বন রহে হ্যায়। হামারা ইয়া জো অল্পসংখ্যক হ্যায় ও অব ইয়ে সমঝ লিয়া যে উসকা বাবরি মসজিদ সে জ্যাদা জরুরত হ্যায় ফ্যাক্টরি বৈঠানা, লোগো কা জীবিকা কে লিয়ে কুছ করনা। আর পিছলে 5 মহিনে জো সরকার চল রহে হ্যায় কিসি জগা কোই ভি সাম্প্রদায়িক মুঠভের নেই হ্যায়, কোই ভি মন্দির মসজিদ কা লড়াই নেই হ্যায়। ও লোক ভি সমঝ গয়া অভি বাবর কা সরকার নেই, হুমায়ুন কা সরকার নেই, অভি পশ্চিম বঙ্গাল মে পশ্চিমবঙ্গ সরকার চল রহে হ্যায় বন রহে হ্যায়।
3: All right, with that, time for a break. On the other side, the Starlink controversy with Elon Musk alleging his company's entry is being blocked in India. We'll get you all the details.
4: This is a world between orders. Uncertain. Unwritten. As global equations shift, Prime Minister Narendra Modi will lead the conversation at the NDTV World Summit 2026 to decode the shifts, redraw possibilities. NDTV World Summit 2026, a world between orders. 22nd and 23rd October, New Delhi.
5: थोड़े में ज्यादा स्वाद, यही तो है इसकी खास बात।
6: वाओ मामा, क्या स्वाद है!
5: अरे मेरे राजा।